0: lo yin yo do cha ga pa cha ji mu ji mi chuan num le cha ta nga yin yo ti da na cho le ya ko ni ya ma da ma jo ni lo ma da le ti ga na wo ko ngo le to ni ya ji a phe bo ne jo ne hu la ko ni jo me yin ya to ne a phe bo ji ho sa yo mu na yo mu le ya ji a ma da ne ma ho ne ko ni ma da ko ni lo yin yo bi ji ne che ko ni ngo le to ni yo ha phi jo na ko ni yo lu num le ku lo dede khulo khuranya me ye nyu kane tana jaga ji thi byum le phane da ma ye nyu jaga ji gam na ko ni ba me sai po jo de lo go pa ri chu na ko ni po po ne me sai da tana yo ma mua pu la ja mi ne san khe mi pu la ko ni san tu kha ko ni san nu ko ni umya ni janga si le nga ye nyu thi mi ne ये चूफुला हो कोने ग कोनी या या मा था ग रे बुथांग आय ने था ग ले लो ना गा साफुला था ने जा ले ना जिया कोनी चूथा बि दो इ गो पा मया बि दो गा गो पा लो बा जे तोनी खु मलो मे नाम साय मे नाम को थ दो ल यन यो थमी ने हना कोनी इ चूफुला लो ले छने दो दुना कोने छने अंगला गा थांग को ग lai pin kho lai le de ko ngue le de ga ya dong a ye nyu na na pa pa na cho ne ku lu to du la na ko ni a cho to so lo na nga tho le na ko ni i chu phu la te yu ne lo ye nyu i chu yu le mi chu phu la ye chi le ku lu yang yang le nga ga pa bu tha ji pung pha le nga ye nya tam bu no tam bu lo si muen chum le nga na je thim na ko ni wiam pha kham le na je thim na ko ni ko cha le nga ye nya hu du na ko ni คือกระเป๋าถ้าง่าตำบูนักคนนี้กระเป๋าสั่นยองเลยง่ายเงี้ยโย่กันแต่น้าช่วยลูร้อยเงี้ยเลยวันเสาร์เมื่อเลยจางถ้าเลยนิทานจางถ้าเลยพอดันเนี่ยมาเงี้ยโ
1: ย่น้าคนน้าหูชนเนี่ยฮะจะรู้ยังจางอะไรงั้นจริงก็สิ่งยาจำเงี้ยหรอมีจาบับบาลูกก็เลยเอะคือก่อนนะมีจาบับบาลูกก็งานเลยน้าหูหรอก็จริงอ่ะจีมีเจ้าบ่าวบ่าวก็กอดทั้งงาเลยน่ะอามาทิมาล่ะอะไรที่ลีเต้ชูจงอ่ะล่ะมุ่งเชื่อนุนงะอัตายมบ่ไอ้ยอมไม่มุ่งชูลุมะอะไรที่อะไรชูนุอะไรหัวงาเลยน่ะก็จริงอ่ะจีอย่าโน่นน่ะลูกหายอีหันละก็ฮัลโหลที่สี่ให้เราละก็จีอยู่จนน่ะว่าเราทั้งอีก็ฮัลโหลที่สี่เฮาล่ะอากาศอีกคนล่ะน่าฮัลโหลที่สี่เต้ที่สี่เฮาล่ะน่ะไอ้ชอลบุบกาที่มุ่งลัดดงอ่ะจีลัดดงน่ะไอ้ชอลบุบกาเราปาลงอ่ะล่ะเราปาเลยจังไงโอ้โหตัวเอ็มีล่ะน่าลัดดงน่ะโอ้เล่นอ่ะจีไอ้ยอลิมจงอ่ะจีงวันน่ะยอมมาเสียเตจล่ะหนูยูโมยาฮัลโหลตัวสี่เลยค่อยบอกยาตัวสี่อายุอันนี้ละเลยงั้นจีละบุรุษป้าวะโอ้มันเนี่ยงั้นจีน่ายอมมามาจ้อเลยงั้นลีคนมาจ้อเลยยาสายยาเลยบุษงช่วยงั้นเราอยู่ลีตัวน่ะอายุอันนี้ละเลยงั้นจีผมยาสีเอ็มเงินที่กางก็เช็ดตัวสี่เด้อเอเกย์ตัวเอลีเลยค่อยบอกยาตัวสี่เลยเอลีเลยอาทิตย์เดียวมาอย่าทุเรศงั้นจีงั้นลี่ยูจูกาทุกาก็เลยจังท่าเลยเนาะแล้วก็กูเนี่ยมึงก็เลยจังท่าเลยมาอย่าอายุเนี่ยไรงั้นจีทุสิเดียวเลยโอ้มาอย่างั้นจีโยมาส่งปุ๋ยกึ่งอะไรล่ะปุ๋ยอะไรเอามาอันเดียวมาเนี่ยนะโอ้เรื่องงั้นจีนุ่นยามมาจีชาเมล่างาล้อเลยเออเมล่ามาเลยเองงั้นจีโยมาเนี่ยมาเลยตัวน่ะตัวมาฮัลโหลถ้าก้องเชียร์ยาทุสยาอยู่ค่อยบอกยาทุสยาให้ไอ้จีให้ไปงานเลยเองอ่ะจีถ้าก้าปุขาลงกึ่งตัวเองอ่ะเนาะเดี๋ยวถ้าคุณจะกันเนี่ยจังอ่ะปุขาลงกึ่งตัวเนี่ยฮัลโหลทุสิทั้งบัดเนี่ยเต้โดเนี่ยที่น่าสงบบลาสงสีตาสงน่ะอุดูทางล่างอะไรน่ะฮัลโหลที่เสียหายจีฮับเปียวๆเนี่ยหายจีฮัตโดงอะไรเอ็นเนี่ยมันจีลาบูทกันเนี่ยเอ้ยว่าพวกฮัลโหลกึศเนี่ยเต้โดเนี่ยฮัลโหลสิวก็บัดดา Balasun si da sun na u du tang a je wa. A liu li lo. A yo ma ne tu en ne ne lo. Tu e a liu le en ne ne lo yo liu la na. Balasun si da du sun na u du tang na. Amma le nga je liu wa je. Nga nya ma ya cha mi la mi a le. A cho lo ho me ju. Lo yo mo mi a le e nga je. Hi, hello, la chuku position at some money. Chechen deying, I did you. You know, Chichito, Zotong, I do. Zonang Lula Miana, Tilimiji. Now, what chebu got pew, I said young.
2: I'm just
1: a man, Chobang along. You're glum, too young along. Kana, Patina, Pamiji. A cholwa. Monyo ji ka san ne jom mya le phai nga ji ha ji hu pho ne ji da pho ne lo la nga ji a nyu mo ne ja chu de le pon lo to de de lo a lo mo ki mo lo jo jo ji la nga ji kwa ni na phan da le nga ji na khun wa phai the me ji na chin pho bya na a cho lo le phai me ji hui wo ye phai nya a cho lo le phai nga ji Mina Bonner, Jom, Mia Panga, your Gulon. Ha, hello, who positioned parts of moon, a pad doling aji, a bootiva. No dolia, Gina. Pandona, Pieta, Magina. A chola to shiji, a jom, Miana. Halola, chutti, china, but some moon, a china, boots on moon, a willow. Two tele, le julie, maji. Not to pompon, pompon, Majewa. No, pompion, jo, a jo, yala, jisho. Ya mi ra khu ya lu xin ne du le ne lo jo na jo jo jong a ji jo jo jo na na jo jo jo na a yo mi ra shu la le la cho phai wa ji sum na na cho gai ne lo sum na na cho gai ne shu la le jo ne phai wa ji yo ma bi ni pha jo thong a ngo jo lo phau le ne la bu du o le na a yo mi ra wa jo li nya la Ayo mira wa te ho jo je yo. Ji ji ma wi. A le ma ji, a mya na ko le ko lo, yo mira wa te ho. O le nga ji na le, yo mira wa. No me bo ji ma nga, me ma bo ji le ne nga lo, yo mira wa. Nga te to ho jo ne ma ya za le. Yo khong mu yo le the nga ji. A ho mo nya le nga ji wa, ma yi mo nya le le. To mai Monsa be za lu to lo. Who lie? Let any idea? Your miawa. No, who lie? No, I your me piolo, muja dunya, let any idea, your miawa.
2: Mia,
1: no, yellow, your mutia, your me piolo, muja duna dina. Janduna, Monsa, da pahu panero, to tenet. No, te de maya, we her pone de marule, tere matulena, who bapoto taile, and I did your abatulo. You go hotelero. Now, for a tecula matura night, her potula for paddy. Now, for the tula to la lu, tena jelwa, a yon mila elwa, her pone terema to lena who potui, let it image your heart. Now, what teligana, her popato paralo. But tecula midi, tet and now go home, mea granadi, mea grana, jalele mati bondolane, papo da shongi. A yon mila. Yellow tail, a